শ্রোতা বন্ধু, আমীবনে স্বচ্ছ নির্মল পরিবেশ তথা বৃক্ষ, বন ও বনানীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেপাই অধিকর অধিক বৃক্ষরোপণ সহ বৃক্ষের যত্ন, জঙ্গল সৃষ্টি ও জঙ্গলর সুরক্ষা দিগরে

শ্রোতা বন্ধু, আপনার শুনুথিলে ভক্তি গীতর কার্যক্রম আরতি। আজ এথিরে কণ্ঠশিল্পী থিলে প্রীতিনন্দা রাউতরায় এবং নমিতা অগ্রওয়াল। গীত রচনা করেছিলে ক্ষীরোদ চন্দ্র পোথাল, নন্দকিশোর সিং এবং গুরুকৃষ্ণ গোস্বামী।

0: শ্রোতা বন্ধু, আমি মানে ভালোভাবে জানিছে জল হি জীবন। বুন্দায় জলর আবশ্যকতা কেতে তাহা উপলব্ধি করেছে। উভয় উদ্ভিদ ও প্রাণী জগত পাই জলর ঢের আবশ্যকতা রয়েছে। কহিবাকু গলে জল বিনা পৃথিবী তথা মানব জগত তিষ্ঠিবা অসম্ভব। এই জলর মহিমাকু বুঝি আম কেন্দ্র সরকার বিশুদ্ধ পানীয় জল যোগান ব্যবস্থা করেছন্তি। এই যেমিতি জল জীবন মিশন, হর ঘর জল বা প্রতি ঘরকু জল যোগান পরি অনেক কল্যাণকারী যোজনা। গাঁ গাঁরে কিপরি নলরু পানি উপলব্ধ হয়ে পারিব সে দিগরে অনেক পদক্ষেপ নিয়া যাইছি। বিভিন্ন জলবাহিত রোগরু লোকে কিপরি মুক্তি পাইপারিবে সে দিগরে মধ্যে কার্য করা যাইছি। শুদ্ধ পানীয় জল প্রাপ্ত দ্বারা লোকে কিপরি নিরোগ রহিপারিবে সেথিপ্রতি দৃষ্টি দেইছন্তি আম কেন্দ্র সরকার। তেবে শুদ্ধ পানীয় জল পাইবা দিগরে সরকার কি কি পদক্ষেপ নেইছন্তি, জল সংরক্ষণ দিগরে লোকমানকু কিপরি সচেতন করা যাউছি, জল হি জীবনর মন্ত্রকু বুঝি আমি কিপরি জলর সদুপযোগ করিবা, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজির আলোচ্য বিষয় কেন্দ্র সরকারঙ্ক যোজনা সমস্তঙ্ক পাই শুদ্ধ পানীয় জল। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ওড়িশার জল মানব ভাবে জনাশুনা সমাজসেবী রঞ্জন পণ্ডা।
1: যেমতি আপনার মানে জানুথিবে সারা পৃথিবীরে কুহন্তু, ভারতরে কুহন্তু, আমার ওড়িশারে বি কুহন্তু, জলক্লিষ্ট যে সমস্যাটা বড়ি বড়ি চালিছে, জলবায়ু পরিবর্তন পাই, বিশ্বর তাপমান বৃদ্ধি পাই হউ বা অন্যান্য লোকাল কারণ পাই হউ, জলক্লিষ্টতা বড়ি চালিছে এবং তা উপরে সরকার মানঙ্কর উদ্যম মধ্যে সেই মাত্রারে বড়ি চালিছে। যেমতি আমার কেন্দ্র সরকারঙ্কর যোজনা আপনি যদি দেখিবে, হর ঘর নল কা জল, সবু ঘরে কেমতি পিইবা পানি পৌঁছিব, স্বচ্ছ পিইবা পানি পৌঁছিব, সেটা নিহাতি ভাবে কহিবি গোটে প্রশংসনীয় যোজনা। সবু রাজ্য সরকার মধ্যে তাঙ্ক নিজ নিজ হিসাবে তাকে সাহায্য করছেন, সপোর্ট করছেন, প্লস নিজে মধ্যে অনেক ওড়িশার মধ্যে কিছু স্কিম, নয় স্কিম আছে যেটা কি লোক মানুষ আহরি কেমতি ভালো স্বচ্ছ জল পৌঁছিব সেমানে মধ্যে চলাইছেন। তো সাধারণত যেমতি জলপৃষ্ঠতা বড়ুচি সেমতি আপনার উদ্যম মধ্যে বড়ুচি। এইসব প্রশংসনীয়, এইসব আগু বড়া কথা, এতে জনসহযোগ রহবা কথা, কিন্তু গোটে সমস্যা আমি বুঝবা দরকার, তা আগর আমি বুঝবার অছি। যেতবে আমি কহুছি কি হর ঘর নল কা জল বা সবু ঘরকু পৌঁছিব, স্বচ্ছ জল সরকার পৌঁছাইবে, সেতরে আমার কোন ভাগিদারি রইব, আমি কেমতি সেই স্কিম রে সহায়তা করিবা। সবুঠু প্রথম কথা হলা যে স্কিম অলরেডি আম পাখে পৌঁছিছি, যে সরকারঙ্কর গোটে উদ্দেশ্য অছি কি আম সবু ঘরে পিইবা পানি, ডোমেস্টিক ওয়াটার যেমতি পৌঁছিব, তো সে যে পৌঁছিলা যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা করাগলা, সেপাই পাইপলাইন বিছা গলা, সেপাই যেহেতু পানি পম্পিং করি আসিলা, তো দেখিবার অছি সেই সবুর প্রপর সফা সুতরা মেন্টেনেন্স সেসব কেমিতি ঠিক ভাবে হচ্ছে। কাহি কেবল সরকার যে গোটে স্কিম দিয়েদেলে পয়সা খরচ করিকি সেটা করেদেলে সেটা নুহ, জনভাগিদারি সেটা হওয়া দরকার। আর জনভাগিদারি যদি হয়েছিল তাহলে আমি সমস্তে সেতরে সামিল হওয়া দরকার, আউ তাকু সবুবেলে কেমতি স্বচ্ছ জল আম পাখু আসিব, সেই ইনফ্রাস্ট্রাকচারটা কেমতি ভালো হয়েকি মেনটেন হয়েকি রহিব, সে বিষয়ে আমাকে হি চিন্তা করিবা কথা। যে কমিটি সেতরে তৈরি করা যাচ্ছে, যে লোকাল মেনটেনেন্স পাই যে স্ত্রী লোক মানুষ গাঁ মানকরে এবে প্রশিক্ষণ দিয়া যাচ্ছে, আউ যাহা অন্যান্য হিসাবে মধ্যে অন্যান্য কমিটি মধ্যে সেতরে সামিল হচ্ছন্তি, সেসব সুদৃঢ়ীকরণ করিবা পাই আমি সমস্তঙ্কর গোটে আখি কান খোলা রহিবা কথা, আর সমস্তে সেতরে ভাগিদার হওয়া কথা। দুই নম্বর জিনিস হল যেটা কি ভাবে সবুঠু ইম্পর্টেন্ট জিনিস, সবুঠু গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ওয়াটার সিকিউরিটি। জল যেটি অছি তার উৎস গুড়া কেমিতি সুরক্ষিত হয়েকি রহিব, আউ রিচার্জ হব, তাকে আমি কেমিতি আহরি পুনর্জীবিত করিবা, তাকে কেমিতি রিচার্জ করিবা, সেইটা হচ্ছে গোটে বহুত বড় জিনিস। সরকার তো জল দিয়েদেলে ঘরকু পানি আসিযিব, কিন্তু যে জলর উৎস গুড়াক আছে যেটু পানি আসুচি, আমি ভাবুছে কি সেটা হচ্ছে চিরন্তন, সেটা সবুদিন আসুথব, আর তার কোনসি অবক্ষয় হবার নাহি, সেইটা ভুল ধারণা। সেসব অবক্ষয় হচ্ছে, সেসব সারা পৃথিবীরে আমি যদি দেখিবা, ভারতর স্থিতি যদি দেখিবা, 2019 গোটে আকলন কৌছি, যে দেশ গুড়াক এক্সট্রিমলি হাই ওয়াটার স্ট্রেস কন্ডিশন ফেস করছন্তি, বহুত বিপদজনক মাত্রার যে মানকর জলক্লিষ্টতা দেখা যাচ্ছে, সেই ভিতর সবুঠ বেশি লোক সেই প্রকার জলক্লিষ্টতা সিচুয়েশন কু ফেস করতে ভারতরে। যদি সারা পৃথিবী 1.7 বিলিয়ন পিপুল সেই জলক্লিষ্টতার পুরা বিপদজনক স্থিতি অনেক, তাহলে তার অলমোস্ট 1.37 বিলিয়ন সবুঠ বেশি ভাগ ভারতরে রয়েছে। এইটা হচ্ছে যে 17টি দেশকে ঘোষণা করা যাইছে গোটে প্রকার আকলনরে, কি মানে এক্সট্রিম ওয়াটার স্ট্রেস কন্ডিশন রয়েছে, তার অর্থ হচ্ছে ଏଇଟା ନୁହଁ କି ଭାରତର ସବୁ ଜାଗା ସମାନ ହିସାବରେ ଜଳ କ୍ଲିଷ୍ଟତା ଫେସ୍ କରୁଛନ୍ତି, ଅନ୍ୟାନ୍ୟ ଜାଗାରେ ବିଭିନ୍ନ କାରଣ ପାଇଁ, ଯୋଉଟା ଆମେ କହୁ ସ୍ପାସିଆଲ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁସନ ରେନ୍ଫଲ ର ସମସ୍ୟା ହଉ କି ଟେମ୍ପରାଲ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁସନ ସମସ୍ୟା ହଉ, ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ପାଇଁ ବିଭିନ୍ନ ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ କାରଣ, ଲୋକାଲ ଏନଭାରନମେଣ୍ଟାଲ ଡିଗ୍ରେଡେସନ ହଉ ତାର କାରଣ ହଉ, ବିଭିନ୍ନ କାରଣ ପାଇଁ ଆମର ଜୋଗ୍ରାଫିକାଲ ରିଜନ ବି ହୁଏ, ବହୁତ ଜାଗାରେ ଜଳ ପହଞ୍ଚି ପାରେ ନାହିଁ, ତ ବିଭିନ୍ନ କାରଣରୁ ଏଇ ଯୋଉ ଲୋକ ଗୁଡା ଭାରତରେ ସବୁଠୁ ବେଶୀ ଆମକୁ ଦେଖିବାର ଅଛି। ଯୋଉ ଜଳ ଉତ୍ସ ଅଛି ତାକୁ ଆମେ କେମିତି ମୁକାବିଲା କରିବା, ଆମର ଯୋଉ ଜଳ ହର ଘର ନଲ କା ଜଲ ଭଳିଆ ଯୋଉ ସ୍କିମ ଆସୁଛି ତାକୁ କେମିତି ସବୁଦିନ କେମିତି ସେସବୁ ଚାଲିକି ରହିବ, ଲୋକ କେମିତି ସବୁଦିନ ତାର ସୁବିଧା ପାଇବେ, ସେଥିପାଇଁ ଜଳ ଉତ୍ସ ଗୁଡାକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବାର ଅଛି। ଯୋଉ ଆମର ପୋଖରୀ ହେଲା, ବନ୍ଧ, କଣ୍ଟା, ମୁଡ଼ା, ନଈ, ନାଳ ଯାହା ଆମ ପାଖରେ ଅଛି ସେ ସବୁକୁ କେମିତି ପୁନର୍ଜୀବିତ କରିବା, ସଫା ସୁତୁରା ରଖିବା, ତାକୁ ପ୍ରଦୂଷଣ କରାଇଦେବାନି, ଆଉ ଗ୍ରାଉଣ୍ଡ ୱାଟରଟା ରିଚାର୍ଜ କରିବାରେ ସହାୟକ ହୁଅନ୍ତି ସେମାନେ, ପ୍ଲସ ଯୋଉ ଜଙ୍ଗଲ ସମ୍ପଦ ଆମର ଅଛି ସେ ସବୁ କେମିତି ସୁରକ୍ଷିତ ରହିବେ। ଯଦି ଆମେ ଏଇ ସବୁ ଜିନିଷକୁ ମିଳିମିଶିକିରି ସମସ୍ତେ ଚିନ୍ତା କରିବା ଆଉ ସେମାନଙ୍କର ସୁରକ୍ଷା ପାଇଁ, ସେମାନଙ୍କର ରିଚାର୍ଜ ପାଇଁ କାମ କରିବା, ସରକାରଙ୍କ ସହିତ ବି ସହାୟତା ହବ, ଆଉ ନିଜେ ବି ଗୋଷ୍ଠୀଗତ ଉଦ୍ୟମ, ଆମ ଭାରତରେ ବହୁତ ଗୋଷ୍ଠୀଗତ ଉଦ୍ୟମ ଅଛି ନିଜେ ନିଜେ ଲୋକ କରିବାର, ଏଇ ଜଳ ସଂରକ୍ଷଣ, ଜଙ୍ଗଲ ସୁରକ୍ଷା, ତ ମୁଁ ଭାବୁଛି ସେ ସବୁକୁ ଆମକୁ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା କଥା। ତ ଆସନ୍ତୁ ଆମେ ପ୍ରତିଜ୍ଞା ନେବା କି ଆମେ ସମସ୍ତେ ମିଶିକିରି ଆମର ଜଳ ଉତ୍ସ ଗୁଡାକର କେମିତି ସଂରକ୍ଷଣ କରିବା, ଯୋଉ ସ୍କିମ ଗୁଡାକ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଆମ ପାଖକୁ ପାଣି ଯୋଗାଇବା ପାଇଁ ଆସୁଛି ତାକୁ କେମିତି ପ୍ରପର ମେଣ୍ଟେନ କରିବା ଜନଭାଗିଦାରୀରେ। ଆଉ ଗୋଟେ ହେଲା, ଆମେ ଗୋଟେ କ୍ୟାମ୍ପେନ୍ ଚଲେଇଛୁ ୟୁଥ ଫର ୱାଟର ଇଣ୍ଡିଆ ବୋଲି, ସେଥିରେ ବେଶୀ ବେଶୀ ଯୁବା ପିଢ଼ିକୁ ଆମେ ଯୋଡିବାକୁ ଚାହୁଁଛୁ ଏସବୁ କାର୍ଯ୍ୟରେ। ତ ମୁଁ ଭାବୁଛି ଆସନ୍ତୁ ଯୁବା ପିଢ଼ିକୁ ଆମେ ବେଶୀ ସେମାନଙ୍କୁ ପ୍ରେରିତ କରିବା ଜଳ ସଂରକ୍ଷଣ ଦିଗରେ।

তারিখ তক স্যামস পোর্টালকে যাইকরি ফ্রিজ নাহেত স্লাইড বিকল্প বাছি পারবে। সেন্তা অগস্ট 20 তারিখ সকাল বেলার 2 নম্বর মেধা তালিকা বাহারবা। ইতার সহিতে 25 তারিখ নু উচ্চ শিক্ষা অনুষ্ঠান মানকে পহেলা বছর পাঠপড়া মূল হেবা বলি উচ্চ শিক্ষা বিভাগ তরফ সূচনা দিয়া যাইছে। আঘর মন্ত্রী আর বিজেডি নেতা সুশান্ত সিংকর 53 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থাতে পরলোক হয়ে যাইছে। সে ভটলি বিধানসভা আসন তিনথ নির্বাচিত হইলে। ইতার ছড়া সে শ্রম ও গ্রামীণ বিকাশ মন্ত্রী ভাবে দায়িত্ব ভিল তুলেইলে। তাঙ্কর পরলোকটি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি শোক প্রকাশ করেছেন। অমর আত্মার সদ্গতি কামনা করবার সহিতে সে পরিবার লোক সমবেদনা জনাইছেন। বাচস্পতি সুরমা পাঢ়ী তাঙ্কর পরলোকটি দুঃখ প্রকাশ করি রাজ্যবাসীঙ্ক লাগি এটা গোটে বড় ক্ষতি বলি কহিছেন। বিরোধী দল নেতা নবীন পট্টনায়ক সুশান্ত সিংকর পরলোকটি শ্রদ্ধাঞ্জলি জনাইছেন। বিধানসভা পরিসন্ন আগর মন্ত্রী স্বর্গত সিংকু গার্ড অফ অনর দিয়া যাইছে। সেখানে মন্ত্রী আর বিধায়ক মানে শ্রদ্ধাঞ্জলি জনাইছিলে। আইবাকাল সকাল 9 বাজে গোটে বিরাট শোভাযাত্রা থি তাঙ্কর জন্মমায়ের বাউসিন মুরা গাঁকে নিয়া যাইকরি তাঙ্কর শেষকৃত্য করা যিবা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তাকে লাগি করিথিবার পশ্চিমবঙ্গ ওড়িশা সমুদ্র খনিন বনিথিবার লঘুচাপ অবপাতর রূপ নেইছে। ইটা গভীর অবপাতটি বদলিছে। ইতার প্রভাবটি রাইজে বর্ষা লাগি রহিছে। এবার 24 ঘন্টা ভিতরে সুন্দরগড় ময়ূরভঞ্জ আর কেন্দুঝর জেলান জবরনু অতি জবর বর্ষা হেবা বলি আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখ্য খবর ফেরখায়। শ্রীক্ষেত্র পুরীন আজ হেউছে নীলাদ্রি বিজে নীতি। রাইজে অবপাত লাগি হেউথিবার বর্ষা স্থিতিকে নেইকরি সমীক্ষা কলে রাজস্ব বিপর্যয় পরিচালনা মন্ত্রী। আউ 2026-27 শিক্ষাবর্ষ লাগি স্নাতকোত্তর আর বিএড পাঠ্যক্রম থি না লেখা লাগি বাহাল্লা বিজ্ঞপ্তি। আজির আঞ্চলিক খবর ইন শেষ হেলা। জুহার।

0: জুহার মঙ্গলু দাদা, জুহার জুহার
1: জুহার জুহার জুহার জুহার।
0: আর চাষী ভাই বহন মানে আপন মানকে বি জুহার, আর স্বাগত আজর ক্ষেত খমার কার্যক্রম। তো দাদা
1: হই গা,
0: ই বর্ষা দিনে গা ক্ষেত বাইরকে যাই দিব, ভিজি ভুজা গলে সর্দি এটা ধরি পকাউছে।
1: হই গা, এটা এথির লাগি ফের হচ্ছে কি ই যেন তাপমাত্রাটা আমার জাগার টিকে কমি গলা,
0: হই হই,
1: তো তার লাগি আমার শরীর ভিতরর যেন তাপমাত্রা আর বাহারর তাপমাত্রা ভিতরে টিকে তাল মেল নি রহে, তো
0: হই
1: হেথির লাগি ফের অসুবিধা হেসি। আর ই সময়তে আমি কায়না করছু কি গাধবার বুড়বার ফের বেলে বেলে নাই করছু,
0: হই বর্ষা হচ্ছে কইকিরি।
1: আর পান পিবারটা ফের ক্ষেত বাড়িকে যাইছ বেলে সফা পান নাই পিবার লাগি বা নি ধরি বলিকরি সেটা নাই পিবার, তো ফের থন্ডা গরম থে টিকে অসুবিধা তো হেউছে গা।
0: হই তো দেহ পান কথা গা, নসি নুসা গলা বলে আমার ক্ষেত বাইর যেন রহিছে চাষবাস রহিছে সবু জীবান, তো যতন টিকে করবার আছে।
1: বিলকুল গা বিলকুল, আর ইটা কাই কহবার কথা হয় আমকে তো সবকে নিজকে নিজকে সবুদিনর যেন যেন কামটা হয় যেনতা কি গাধি বুড়ি করি সফা সুতর রহবার,
0: হই
1: আর সফা পান পিবার,